কিছু দুনিয়া কি নজর না কিছু হাও বায়াও লুকি যা মের আঁখো মে বন্ধ কর লো লো পড়াও নিগুরি ছু দুনিয়া কি নজর না কিছু হাও বায়াও লুকি যা মের আঁখো মে বন্ধ।

0: আসছে বাবা, পুরী কথা তো শুনেই নিছে।
1: হ্যাঁ যা তাকনে শোনা আগনে চুয়া আরে হানে বলা হানে বলা তু চহতিয়া বাইতে রানী তো হো রসিয়া আরে রানী তো হো রসিয়া ছয় ফুলো কো হসিয়া আরে।